0: বাবা।
1: ডক্টর সরি মা, সঙ্গে সঙ্গে সঙ্গে বুঝলো।
0: মমি তাহলে কাছে যাইবে।